0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: এবং 9449408097।
1: সহজ এবং সরল উপায়ে অল্প টঙ্কায় আপনার আকাশবাণী জয়পুর কেন্দ্রে বিজ্ঞাপন দিন্তু।
2: সূচনা বিরতি পরে কার্যক্রমের পরবর্তী গীতটি শুনিবা দিল হে তোমহারা চলচ্চিত্র। কণ্ঠশিল্পী অলকা আগ্নিক এবং উদিত নারায়ণ, গীতিকার সমীর, সঙ্গীত নির্দেশক নদীম শ্রবণ।

0: राजा छिया संगे हे गला भाव। এই চলচ্চিত্রর গীত শুণুলে শিল্পী লে উদিত নারায়ণ এবং নিবেদিতা। শ্রীকান্ত গৌতম গীতক সঙ্গীতরে সজাই প্রেমানন্দ। কার্যক্রমের পরবর্তী গীতটি শুণবা কিছু খটা কিছু মিঠা চলচ্চিত্র। কণ্ঠশিল্পী সত্যজিৎ এবং অসীমা। নির্মল নায়ক গীত, সঙ্গীত নির্দেশক অভিজিৎ মজুমদার।
1: ধাগিনে ধা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: সূচনা বিরতি পরে টিকে কথা হবা শ্রোতা বন্ধু। ଜୀବନ ଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ କେବଳ ହିସାବ ହିଁ କରିଚାଲିଲେ, ସ୍ୱପ୍ନ ସଜାଡ଼ିଲେ, ଘର, ଗାଡ଼ି, ଟଙ୍କା, ସୁନା, ବ୍ୟାଙ୍କ ବାଲାନ୍ସ ଏସବୁର ସୁରକ୍ଷାରେ ନିଜର ସୁରକ୍ଷା କଥା ଭୁଲିଗଲେ। କେବେ ନିଜେ ନିଜକୁ ଭଲ ପାଇଛନ୍ତି କି ଶ୍ରୋତାବନ୍ଧୁ? କେବେ ନିଜେ ନିଜ ସୁନ୍ଦର ଭଲ ଭାବନାରେ ସେ ସୁନ୍ଦର ପୋଷାକରେ ନିଜ ଶରୀରକୁ ସଜେଇଛନ୍ତି କି? କେବେ ନିଜେ ନିଜ ପାଇଁ କର୍ମ କରି ଧର୍ମ ସାଇତିଛନ୍ତି? ଆଜ୍ଞା, ଗଲାବେଳେ କେବଳ ଧର୍ମ ଟିକକ ହିଁ ସାଙ୍ଗରେ ହିଁ ନେଇକି ଯିବେ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: প্রত্যেক মানুষের জীবনে গোটে গোটে সুন্দর কাহিনী থাকে শ্রোতা বন্ধু, সমস্তে সমস্ত জীবন কাহিনীকে নিয়ে তার চরিত্র ভিতরে বঞ্চিবাকু ইচ্ছা করন্তি। জঙ্গলরে ফুল ফুটে, ফুল বি ফুটে আপনার হাত তৈরি বগিচার, কিন্তু জঙ্গলরে ফুল কেবে নিজের সুগন্ধ ও সৌন্দর্য পাই কাহাকু কেবে খুশামত করে না থাকে। তার সৌন্দর্যকু উপভোগ করিয়া পাই, তার সুগন্ধরে বিভোর হবা পাই যে জঙ্গলকু যায়, সে জঙ্গলি ফুলর বাসনারে সে আত্মবিভোর হুয়ে। কিন্তু বগিচারে ফুটিথিবা ফুলকু আমি তোড়ি আনি কেবে মালা গুঁথি দো, তো কেবে ঠাকুরঙ্ক মুন্ডরে তাকে সজাই দো। কিন্তু জঙ্গলরে ফুল সেমিতি ফুটু থাকে আউ ছড়ু থাকে। জঙ্গলর ফুলর বি গোটে স্বতন্ত্র কাহিনী অছি না শ্রোতা বন্ধু? সেমতি সমস্ত মন ভিতরে দুঃখ অছি, সুখ বি অছি। চলন্তু সবুতক দুঃখকু দুঃখ হারি হরিঙ্ক আড়কু মুড়ি দেবা, আউ সবুতক সুখকু বহুজন হিতায়ের দিগ ধরাই দেবা। তাহলে সে পরম আনন্দ রূপে পরিবর্তিত হয়ে যাব, দুঃখ দুঃখ পরি লাগবনি কি সুখ আত্মহরা করবনি। দুঃখ আ সুখর এই যে সুন্দর সমন্বয়ের সময়কে নিয়ে আমি সমস্তে বঞ্চিযা। আগাও জীবনর গীতা

0: হ্যালো
1: হ্যালো
0: আজ্ঞা নমস্কার
1: নমস্কার আজ্ঞা
0: ওয়েলকম
1: করুছু আজির কার্যক্রমকু আপনকু
0: ধন্যবাদ আজ্ঞা
1: কোন কহিবে বাপাঙ্ক বিষয়ে আজ আমি কথাবার্তা হইছে
0: কোন কইবে আজ্ঞা বর্তমানে মার্কেট গেলে অফিস এটা অফিস ফোন লগাছি
1: সেটা তো করুছন্তি যে আপনকর বাবাঙ্কু নেই কি কিছু কথা কোহন্তু এইটি
0: আজ্ঞা
1: আপনকর বাপাঙ্কু নেই কি কিছু কথা কোহন্তু এইটি
0: জন্ম হলি মানে সেতবে মো বাপার কাগজ এটা মো জেজে হবে

0: হ্যালো
1: হ্যালো নমস্কার
0: নমস্কার লাইভ ফোন ইন কার্যক্রম কথা আপনার গীত আমার
1: নমস্কার কে নারায়ণ পাত্র
0: আজ্ঞা
1: বারিপদা ময়ূরভঞ্জ রু
0: বহু দূরর আপন কহুছন্তি বারিপদা রু
1: মু জনে আপনকর জনে প্রথম শ্রোতা
0: প্রথম শ্রোতা মানে
1: কোন কোন
0: প্রথম শ্রোতা মানে কোন প্রথমে আপনি শুনিলে আকাশবাণী জয়পুর কো
1: শিক্ষক আধ্যাত্মিক প্রবচক
0: তো ঘরে আপনার বাবা আছেন্তি বাপা আছেন্তি
1: বাপা মা নাহান্তি বাপা চালিগলে 2000

0: অতি কমরে কেতে 100 ট্রাই করলি যেতে 100 ট্রাই করে লাগিলা নে ফোন আরে হো এবে টিকে থাকিয়া টিকে রেস্ট নি পরে লাগবি বইনি 5 মিনিট টিকে রেস্ট নেলি তার পুনর্বার লগে লাগিলা টিকে বহুত খুশি লাগলা
1: আচ্ছা মু গটে কথা কইবি যেহেতু বর্ষা হউছি আম জয়পুর রে পবন হউছি নেটওয়ার্ক র টিকে সমস্যা নিহাতি ভাবরে রহিব আপন মানকৰ ভাল পাইবা দিছন্তি বারম্বার ট্রাই কৰুছন্তি এই কার্যক্রমৰে কথাবার্তা হবা পাই বহুত ধন্যবাদ নীলাঞ্চল পাখৰে আপনকৰ বাবা আছন্তি ফাদার্স
0: হাতৰ বাবা আছন্তি মা আছন্তি আৰু সমক্ত আছন্তি
1: হ্যাঁ তাংকৰ গুৰুত্বক আপন কেতে অনুভৱ কৰন্তি বাবাংকৰ
0: দেখন্তু বাবাংকৰ তো গুৰুত্ব কহিলে তো অর্থতি হব নাই কাৰণ কোনো গোটে গোটে কথার আমার সোনপুর ভাষার গোটে ওয়ার্ডে অছি মা জানে ঝি আর বাপ জানে পুয় বলে চিন্তা করছেন বাপা যেতে শিক্ষিত হলে তার পুয় শিক্ষিত শিক্ষিত হবা মা যেতে শিক্ষিত হলে তার ঝিও সেতে শিক্ষিত হবা যদি মা বাপা যদি ঝিও শিক্ষিত হলে তার পুয় ঝিও নিহাতি ভাবে সে শিক্ষিত হব আর মা বাপা যদি অশিক্ষিত হলে ঝিও পুয় বি নিহাতি অশিক্ষিত হব সেপাই হচ্ছে মা জানে ঝি আর বাপ জানে পুয় যেটা হব তার বাপা যেতে কাম করব পুয় পাই মঙ্গল কাম করিব আর পুয় পাই যেতে কাম করিব বাপা পাই সেতে মঙ্গল কাম করিব আর বাপা কো যেতে ঋণ বি বাপা কর থিব কেবে বি পুয় সুজি পারিব নে কিন্তু পুয় ঋণ বাপা সুজি পারিব কিন্তু বাপার ঋণ পুয় টুটালে সুই পারিব নে কিন্তু আমার মনিষ সময়ের গোটে ওয়াটা আছে যে মা কো নেকির সমস্ত যে টাইম রে মাতৃ দিবস আসুছে যে টাইম রে এটা আসুছে মা কো নেকির অনেক কিছু বছর চর্চা চালছে মা অনেক কিছু গীত পাচ্ছে কিন্তু আপনার দেখিথিবে সারা দেশে সারা ভারতের বাপা কিছু গীত পড়ু না কিছু করতে আমি যদি সমস্ত যদি সম্মান সহ দেখবা আর সবু যদি মা বাপা মিস্টেক যদি আমি এটা করবা তাহলে গোটে ভালো গোটে সফলতার চলে খ্যাতি পাইপারা
1: আজ্ঞা বহুত বহুত ধন্যবাদ আপনার কল কলে কহিলে আজির বিষয়বস্তু উপরে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1917 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইটি মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: নির্ঝরণীরে এথর শুণন্তু বেহলা এবং ম্যান্ডোলিনরে ধুন। বেহলারে শিল্পী হলে সত্যকাম বেহেরা, ম্যান্ডোলিনরে শিল্পী হলে কে ঈশ্বর সরাফ।

আকাশবাণী জয়পুরর সমস্ত শ্রোতা বন্ধুঙ্কু মোর শুভেচ্ছা, শুভকামনা এবং সারস্বত প্রণাম। মো সুদ্রুমা পণ্ডা ভটলি বরগড়র। মু জনে গৃহিণী, লেখিবা মোর অভ্যাস, মতে ভল লাগে, কিছু কিছু লেখে এবং সেই লেখা মতে পরিতৃপ্তি দিয়ে। আজি এই আকাশবাণীরে মতে কিছু কহিবার সুযোগ মিলিথিবার মু নিজকু ধন্য মনে করুছি। আজির প্রসঙ্গ ঝিও জন্ম পর ঘরকু। এই রূঢ়িটি আপনার নিশ্চয় শুনিবে, কিন্তু যেতবে ঝিওটি মাটি ছুঁয়ে তার কুয়া কুয়া রাবরে চারিআড়ে মুখরিত হয়ে উঠে। অনেকে ঝিওঙ্কু বোঝ বলে ভাবি থাকে, কিন্তু সেই ঝিও যে কত লোক বোঝ হয়ে থাকে কে ভাবি পারন্তি না। পুয়টি জন্ম হলে সমস্তে খুশি হুঁতে, কারণ সে বংশ রক্ষা করিব। কিন্তু কেবল পুয় কোণ বংশ রক্ষা করে পারিব, এই প্রশ্নর উত্তর কি দেব? বংশ রক্ষা করা পুয় সহ গোটিয়ে বহু বি দরকার, তেণু সেই বহুত কাহার ঝিও তেবে বিচার করন্তু। ঝিও বি না কি কাহার বংশ রক্ষা হয়ে পারিব। জন্ম পরে ঝিওটি ধীরে ধীরে বড় হয়ে থাকে, আউ তার শারীরিক বৃদ্ধি সহ মানসিক বৃদ্ধি মধ্য হেবাকু আরম্ভ করে। আপন মানে নিশ্চয় অনুমান করিথিবে, পুয় অপেক্ষা ঝিওর মানসিক পরিপক্কতা অতি শীঘ্র হয়ে থাকে। ঝিওটি সবুবেলে নিজের পরিজন যেপরিকি বাপা মা ভাই ভৌণী জেজে জেজেমা ইত্যাদি ধ্যান অতি সুন্দর ভাবে রকি থাকে, যাকে পুয় পাখে কচিত দেখা মিলে। ঝিওটি জাঁথ থাকে বিবাহ পরে তা নিজ ঘর আর নিজের হয়ে রহব না, তথাপি কতবে সেই ঘরকু পর বলে ভাবি নাই। শাশু ঘরকু যা পরে শাশুকূলর সমস্ত আপণাই নেই থাকে বিনা দ্বিধারে এবং অতি সহজরে। যেতবে বাপ ঘর কথা কুহে সেতবে আমঘর বলে উচ্চারণ করে থাকে এবং শাশুঘর কথা কহা বেড়ে আমঘর বলে কই থাকে। তেমনি ঝিওটি পর হেলা কিপর? শাশুঘর সমস্ত বোঝ বহিবা সহ বাপ ঘর সমস্ত সুখ দুঃখর সহভাগী হয়ে থাকে ঝিওটি। তেমনি অত্যন্ত দুঃখর বিষয় যে ঝিওটি উভয় কূলর উন্নতি করুথবা সত্ত্বে পূর্ণ ভাবে কাহার বি হয়ে পড়ে না। তেণু এই সমাজকু মোর বিনম্র অনুরোধ যে ঝিওর অস্তিত্বকু হৃদয়ঙ্গম করা সহ তার হৃদয়কু পড়ি চেষ্টা করন্তু। ঝিওটি সবুবেলে হস দিয়ে, খুশি দিয়ে এবং সবুবেলে নিজের জীবনকু তিল তিল করে জাড়ি সমস্তকু আলোক প্রদান করে। ধন্যবাদ।

0: আলে মোর রেডিও শুনতে রে বা সরতে ভাই বইনি মন কে মুই ডুলি ডুলি জয়া আর কর দিলিনি এ দে ভাই বইনি মন আজি মুই একটা একা ইতি বৈঠক লগে আসলি আছি আমার মেটা পিলা কেনে উঠি গেল কি বাবু এ দেখেটলি নিয়াপা বললা দেখ দেখ দেখ দেখ ছয় বর্ষ আইস তোর
1: ছয় বর্ষ কো নাই
0: আমার ভাই বইনি মন খাই বলবা এটা বৈঠক লগে আইলা আছত কি এটা কাই টাইবা কাইলা আছত বলবাই কি নাই কাই এলা তোকে এনতি আল্লাহ সাল্লাই গলুস নি
1: আল্লাহ কোন নাই নি আপা এ বন্দাড় এলা নি বাতি এলা নি লোক
0: অসপত্র খাইলুস কি নাই কাই করলুস কেমতি করলুস
1: অসপত্র তোকে তো পাচারবি বলি আইলি আজ বৈঠক লগাইবার আছে বলে
0: মকে পাচারবুস বললে তো মুই তো কইবি আসপত্রি যা আরে বেগি বেগি কাই ওআরএস পানি পোড়াটা মন পিবার আছে হ্যাঁ তুই আর এত কি ন খাই করে বসলু আছুস কি মকে পচারবি বলি করি ইয়ে দে আই দারবাটা তো দারলা যে কেনটা ধরলা কাইটা খাইলুস যে
1: আপা কাইটা বলছ সেদিন নাই কি রাতিয়া কুকুড়া মাউস রান্দলা আছত কুকুড়া মাউস রান্দলা মুই আদ সেবাটে যাইরলি যাইরলি তার পছে নাই কি রাতিয়া খাই নাই নি পাসরি যা তারপর সকাল উঠলা বেলে আম্মা ফিঙ্গবা কা নেই তেরলা গন্ধা পেরে পিলা নখ ফিঙ্গা হবে না মুই নাই রকাই মুখ আসার লা খাই দেশ
0: তার
1: পথে তো আর কোনাই নিয়ে
0: বলে

0: কেটলুস কি মেটা
1: হে আপা মই বন্দার যাই করছে বড়নু গীত শুনলিন এডেক বড়িয়া গীত ওড়লাই
0: দেখনি দেখনি তুই বিসা
1: আজির পারা জন উদলে আরি বাসিটা খাই গরে আর ঝাড়া ধরাইবি আর আজির পারা জন উদলে বন্দার জিবি ডঙ্গর তলে হেলে কি ভিতরে নাই কি মই সেবাটা গাললি গালা ভিতরে কাইটা শ্যামর তুই কইলা পারা পাত্রী ছিতি যাই করে আইবা ভিতরে গোটল করছ কাতা বার্তা আই দিলি ওটা আশা দিদি সঙ্গে আর মুখ তো এলা আছে আরে আমার ভাই বোন মন মিশা সে ভুল ন করত সে উপরে কাতা বার্তা আইলি আছে কাই কাইটা করবাই ন করবে আর দিদির তানে শুনু দেবে
0: আলে আলে তেবে শুনাই দেস
2: হ্যালো
3: হ্যালো
2: হ্যাঁ দিদি জোর লাগো
3: জোর জোর
2: তোমার না গাঁও ওলুপ কই দিয়াস দিদি
3: আগে মোর নাকি
2: দিদি আজিকালি তো আশা দিদি মনে কাম মন জবর গাঁ গৌলি মন কে আশা দিদি মনে চতঙ্গন বাড়ি দিদি মন সব কাম কলাই নি এলে আশা দিদি হিসাবে তুমি কাই কাম কলাস নি দিদি কাই কাইটা কলাস নি
3: আজিকালি বর্ষা দিনে ওআরএস বাটামাটি চাললা আছে আরে
2: বা আলে দিদি আরে গোটে কথা আজি নাকি বিষয় গোটে আছে ই ঝাড়া মাটি বন্ধা রোগ রোগ আছে এটা খাই কি নেইছি এ আজি আমার এই উপরে আজি আমার বিষয় গোটে আছে আলে এলে এ রোগ খাই কি নেইছি দিদি আরে সে উপরে কই দিয়াস
3: এলে বাবু সেটা এবে তো আমার লোক মন কাইটা করবাই বলে বাসি খাদ্য রাত্রিটা সকালে গুড়া গুড়ি ন করো সেটা আগে খাই দেবাই তারপরে পুটা পানি ন পিও আজিকালি তো গুন্তি এলে পানি পি দেলাইনি মাছি মাছি বসি রে ভাই খাদি লগে সেটা যদি খাই দেবাই ঝাড়া বান্তি হয়েছি আজিকালি পিলা মনকে অধিক দায়িত্ব ভাল ভাবে হাত ধোব যেত ভাল ভাবে হাত ধোব খাদ্য গরমটা খাইব উষুম খাদ্য পানি ভালসে পিবার আছে আজিকালি থা বর্ষা দিন কি না সে লাগি বলি আমি পুটা পানি পিবার গরম খাদ্য খাইবার ঝাড়া যা টাইমরে চপল পিধি করে যার তারপরে খাদ্য কু গুড়াই করে রক করে খাইবার
2: কাকে অধিক ঝাড়া বান্তি রোগ এলানি বলে পিলা টকি মনকে কি ভেঙ্গিয়া ভাঙা ধাঙ্গি মনকে কি ডকরা ডকরি মনকে কাকে অধিক হয়েছে
3: আজিকালি বেশি ডকরা ডকরি লোকে গুরুতর খাইবে পানি পিবে নাই সে দ্বারা বি ঝাড়া বান্তি পারে
2: হলে আজি বেড়া কুড়া যাই সস লাগি কাইটা হল কোন বেড়ার পানি কোন চুয়ার পানি কোন পানি মন খাই করি মিশা সেমতি হয়েছি নাকি
3: হ্যাঁ সেমতি হয়েছি
2: হলে দিদি এসবু ন হবা পাই আমি কি কাই কাই উপায় করবার আছে
3: এসবু ন হবা পাই প্রথমে হাত ধোইবা যে কোন সাবুন রে হাত ধোইবা ফার্স্ট হাত ধোইবা এবে তো আমার লোক মন সচাড়ে নাই কি নাই সে মন বার ঝাড়া যাবে সেপাই বেশি পানি নেবার সাবুন সহিত হাত ধোইবার ঝাড়া যাওয়া পরে চপল পিঁধি করে ঝাড়া যাবার আজিকালি সে জিনিসটা ওআরএস ঘর ঘর ঘন্টা হলো আছে সমস্ত ঘরে রয়েছে ওআরএস পেট পেট দুখলা বলে ওআরএস পানি গুলে গাঁটি করে খাওয়া কথা আরে
2: বলে এসব আমি জাগ্রত করি সব ঠিকঠাক করি নি কি
3: ফুটা পানি ওআরএস পকাইব ঠান্ডা করব ওআরএস পকাইব পেন্টিব তাকে ভাল ভাবে গোটে লিটার পানি রে গোটে ওআরএস করি করি পিবার
2: আলে দিদি বড় নিকো কথা কইলাস তোমকে জবর জবর ধন্যবাদ আকাশবাণী জয়পুর চৈতি জন বিভাগ তানু আর আমার রেডিও শুনতে রা সত্য ভাই বই নিউন তানু মিশা
0: বোর্ডে চালাকি কাম মন করবুস মাতর তুই নি এবার তো দাঁড়লা আছে বলি করি আশা দিদি বিড়

0: মেয়েটা উঠবে উঠবে উঠবে দে গিছার লাগাই আজিকালি স্কুল মন খুললা বেকি নাই নখুলে কি তুই ঝাড়া বাতি দরে করে আইটা দে স্কুল মন খুললা বে আমার কাইছে আমার কন্যা আশ্রম মন আছে নাই কি মেটা আলে দিদি কোন তে ঘর আই তোমার
1: আমার ঘর জয়পুর রে
0: কাই কাম করলাস নি দিদি
1: মই বেনাসুর সেবা আশ্রম রে প্রধান সেবিকা আছি
0: আলে আলে বেনাসুর বললে এটা কোন বাটে দিদি
1: এটা জয়পুর টু বরিগমা যাবে বরিগমা রু বিসিংপুর লাইন রে রোড পয়েন্ট রে পড়িব
0: আলে চাকরি করি কত বরস পর আলাবে
1: চাকরি করি কি 24 বর্ষ হলানি
0: আলে আলে আমার ই স্কুল মনর তানু আই সেবা শ্রম লগে কাই কাই সুবিধা মন অধিকার আছে দিদি
1: অন্য স্কুল মানকরে পিলা যাবে পাঠ পড়ি কে আসিবে কিন্তু আমার স্কুল মানকরে হোস্টেল সুবিধা আছে পিলা মানে রইবা পাই বলে কি হোস্টেল আছে অলগা অলগা হোস্টেল পু মানে রইবা পাই অলগা আছে জিও মানে রইবা পাই অলগা আছে টয়লেট তাক মধ্যে অলগা আছে তাঙ্গ পাই পানি পিবা পাই অলগা একোয়াগার তাক লগা আছে
0: আলে আলে
1: আর পিলা মান পাই কারেন্ট ব্যবস্থা আছে কারেন্ট করলে ইনভার্টার তাক লগা আছে হোস্টেল মন করে আর টিভি মানে অলগা অলগা দুইটা হোস্টেল পাই দুইটা টিভি দিয়া আছে পিলা মানে বসে কি খাইবা পাই ডাইনিং টেবিল ডাইনিং হল মধ্যে করা আছে আর থালি কম্বল মশারি ড্রেস গ্লাস আর খট বেডশিট সব প্রকার সরকার
0: বললে ঘরে রেলা পরা কা সব সুবিধা মনাইতি আছে বলু
1: ঘর তো অধিক সুবিধা ঘরে আমার ইনভার্টার নথিব কিন্তু হোস্টেল মানকরে ইনভার্টার আছে
0: সেমন কে জগবা কা যে কেমন আছত কিয়ারি
1: হ্যাঁ জগিবা পাই মেট্রন অছন্তি কিন্তু 40 তো ছাত্রী 40 সিট ছাত্র নিবাস থাউচি তাঙ্গন পাই মেট্রন নাহান্তি আর সিসিএ মানে কথা হচ্ছে সে মানে সব জগুচন্তি রাত্রি।

এই অবসরের শ্রী কুমার সিআইএসএফ লাগি 130 কোটির ঊর্ধ্ব টঙ্কা মূল্যর বিভিন্ন ভিত্তিভূমি প্রকল্পর শিলান্যাস তথা লোকার্পণ করেছেন। সিআইএসএফ র এই নূতন মুখ্যালয়টি 75 কোটির ঊর্ধ্ব টঙ্কা ব্যয় অটকলের নির্মাণ করা যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নয়াদিল্লিঠারে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামক সহ সাক্ষাৎ আলোচনা করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে এ সম্পর্কের সূচনা দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েছে, এই আলোচনা সময় ভারত ইসরায়েল প্রতিরক্ষা সহযোগকে অধিক সম্প্রসারিত করা দিগে ইসরায়েলর প্রতিবদ্ধতা সম্পর্কের শ্রী বারাম সূচনা দিয়েছেন। দুই দেশ মধ্যে স্বতন্ত্র রণনৈতিক ভাগিদারীকে অধিক সশক্ত করা লাগি উভয় পক্ষ আবশ্যক পদক্ষেপ নেবে বলে এই বৈঠকের সূচনা মিলছে। আপনার সংবাদ শুনছেন আকাশবাণীর। উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহর অন্তর্গত আলিয়াগঞ্জ পুরানিয়া অঞ্চলের থিবা এক কোচিং সেন্টরে অগ্নিকাণ্ড যোগ প্রায় 14 শিক্ষার্থীঙ্কর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহতমানকু স্থানীয় হসপিটালে ভর্তি করা যাইছি। এ সম্পর্কে গণমাধ্যমকু সূচনা দেই উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক কইছন্তি, মৃত ছাত্রছাত্রীমানকর বয়স 16-18 বর্ষ মধ্যে হেব। সেঠারে জিলা প্রশাসনর অধিকারী তথা পুলিশ কর্মচারী ও দমকল বাহিনী পৌঁছি উদ্ধার কার্য জারি রাখিছন্তি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ সম্পর্কে রাজ্য পুলিশ মহানির্দেশক এবং গৃহ বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিবঙ্ক সহিত আলোচনা করিছন্তি। উদ্ধার ও রিলিফ কার্য তদারক করিবা সহিত অগ্নিকাণ্ডর কারণ সম্পর্কে তদন্ত করিবাকু সে নির্দেশ দেইছন্তি। এই দুর্ঘটনার দোষীমানকু কদাপি ছড়া যিব নাহি বলি মুখ্যমন্ত্রী কইছন্তি। নিজের আলিগড় ও ফিরোজাবাদ জিলা গস্তকু অধারু বন্ধ রাখি মুখ্যমন্ত্রী অগ্নিকাণ্ড সম্পর্কে তদারক করিবা লাগি তুরন্ত লক্ষ্ণৌ প্রত্যাবর্তন করিথিবা জানা যাইছি। এই অগ্নিকাণ্ড যোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর দুঃখ প্রকাশ করা সহ মৃতকঙ্ক পরিবারবর্গঙ্ক প্রতি সমবেদনা জ্ঞাপন করিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্য এথিলাগি শোক প্রকাশ করিছন্তি। এথিসহিত মৃতকঙ্ক আত্মীয় স্বজনঙ্ক লাগি প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ পাণ্ঠিরু 2 লক্ষ টঙ্কা লেখায় এবং আহতঙ্ক চিকিৎসা লাগি 50,000 টঙ্কা লেখায় অনুকম্পামূলক সহায়তা রাশি প্রদান করিবাকু শ্রী মোদি ঘোষণা করিছন্তি। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ উলানবাতারঠারে তাঙ্কর মঙ্গোলিয়া প্রতিপক্ষ বৎসেত শেগ বাটমুঙ্ক সহিত সাক্ষাৎ আলোচনা করিছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে এ সম্পর্কে সূচনা দিয়ে ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, ভারত মঙ্গোলিয়া রণনৈতিক ভাগিদারীকে অধিক সশক্ত তথা প্রতিজ্ঞাবদ্ধ করা দিগে তাঙ্কর এই আলোচনা সহায়ক হব। এই অবসরের উভয় নেতা ক্ষমতা নির্মাণ, সংস্কৃতি, শিক্ষা, সুরক্ষা, বিভিন্ন বিকাশমূলক প্রকল্প ক্ষেত্রে দ্বিপক্ষ সহযোগর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করিছন্তি। এতদ্ব্যতীত খনি খনন, স্বচ্ছ শক্তি এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াকরণ ভলি কেতক প্রসঙ্গ উপরে মধ্যে উভয় বৈদেশিক মন্ত্রী মত বিনিময় করিছন্তি। ডক্টর জয়শঙ্কর মঙ্গোলিয়া গস্ত শেষ করে দক্ষিণ কোরিয়া যাবে। সেঠারে সে জেজুঠারে আসন্তা গুরুবার দিন অনুষ্ঠিত হওয়াকু থিবা শান্তি ও সমৃদ্ধি লাগি সম্মেলনীরে নিজের অভিভাষণ প্রদান করিবার কার্যসূচী রয়েছে। কেন্দ্র সমবায় মন্ত্রী অমিত শাহ আসন্তাকালি নয়াদিল্লিঠারে ভারতের জাতীয় কৃষি সমবায় বিপণন সংঘ নাফেড্র নিলাম পোর্টালর শুভারম্ভ করিবে। নিলাম প্রক্রিয়াকু অধিক সশক্ত এবং স্বচ্ছ তথা এতে পারদর্শিতা আনিবারে এই পোর্টালর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রহিব। বিশেষ করে কৃষক সদস্য সংগঠন তথা অংশীদারমানক স্বার্থকু দৃষ্টিরে রখি এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিলাম সম্পর্কিত কার্যকলাপ তথা নাফেড্র সামগ্রিক কার্যশৈলীকু সুসংহত করিপারিব। আকাশবাণীর দ্বিভাষিক ফোন ইন কার্যক্রম পব্লিক স্পিক আজ রাতে 9:30 প্রচার করা যাবে। আজির বিষয়বস্তু রয়েছে যুবপিঢ়ি পাই নিযুক্তি সুযোগ, প্রধানমন্ত্রী বিকশিত ভারতর রোজগার যোজনা, কর্মচারী ভবিষ্যনীতি পাণ্ঠির অতিরিক্ত কেন্দ্রীয় কমিশনার পূর্ণেন্দু ভূষণ বর্মা এবং আঞ্চলিক কমিশনার প্রণীত যোশী এই আলোচনায় অংশগ্রহণ করে শ্রোতামানক বিভিন্ন প্রশ্নর উত্তর দেবে। কার্যক্রম সময় শ্রোতামানক 0112371717 2331444 2331048 এবং 2371716 নম্বর কু ডায়াল করিবা কু হেব। এতদ্ব্যতীত শ্রোতা মানে 9289094044 নম্বর কু হোয়াটসঅ্যাপ এবং সামাজিক গণমাধ্যম এক্স রে হাসট্যাগ আস্ক এয়ার মাধ্যমে প্রশ্ন পচারি পারিবে। ব্রিটেন প্রধানমন্ত্রী কির স্টারমার নিজ পদবীরু ইস্তফা প্রদান করিবাকু ঘোষণা করিছন্তি। এথিসহিত সে লেবর পার্টির নেতা পদরু মধ্যে ইস্তফা দেবে বলে কইছন্তি। নিজের ইস্তফা প্রদান সম্পর্কিত বিবৃতি জারি করিবা পূর্বরু স্টারমার দম্পতি

0: 10 ডাউনিং ষ্ট্রিট্রে থিবা নিজর সরকারী বাসভবনরু বিদায় নেইথিবা জানা যাইছি। মুখ্য সংবাদগুড়িক পুণি থরে, জনসাধারণক বিশ্বাস হি সুশাসনর সর্বোত্তম সম্পত্তি কহিলে প্রধানমন্ত্রী। ষোড়শ ব্রিক্স জাতীয় সুরক্ষা পরামর্শদাতা সম্মিলনী আজিঠারু আরম্ভ হেলা নয়াদিল্লিরে। উত্তরপ্রদেশর এক কোচিং সেন্টরে অগ্নিকাণ্ড যোগু 14 শিক্ষার্থীঙ্কর মৃত্যু। ভারত মঙ্গোলিয়া রণনৈতিক ভাগিদারীকু অধিক সশক্ত করিবা লাগি সেমানকর প্রতিবদ্ধতা দোহরাইলে উভয় দেশ বৈদেশিক মন্ত্রী এবং নিজ পদবীরু ইস্তফা দেবা পাই ঘোষণা করলে ব্রিটেন প্রধানমন্ত্রী। সংবাদ শেষ হেলা।
1: আপন মানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু।
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তিকে নেই আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষরু প্রস্তুত করুছু জিলা হালচাল। আজ জিলা হালচালে শুনন্তু ভদ্রক জিলা সম্পর্কে তথ্য দেইছন্তি আম ভদ্রক সংবাদদাতা অশোক কুমার নায়ক ও উপস্থাপনারে মু লহরিকা পটনায়ক। রাজ্য সরকারঙ্কর দুই বর্ষ পূর্তি অবসরে ভদ্রক শহীদ স্মৃতিভবন টাউন হলরে আয়োজিত বিকাশর ধারা ওড়িশা সারা প্রদর্শনী ও সুশাসন কার্যক্রমে উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিড়া যোগ দিয়েছিলে। সে প্রদর্শনীর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে সরকারঙ্কর জনকল্যাণমূলক যোজনার সফলতা উপরে আলোকপাত করেছিলে।
3: ওড়িশা সরকারর দুই বর্ষর পূর্তি মোদী সরকারঙ্কর 12 বর্ষর পূর্তিরে ভদ্রক জেলা মিডিয়া বন্ধুমানঙ্কর সহিত কথাবার্তা এবং পরামর্শ পাই আসিছে। ই ওড়িশার বিকাশ ডবল ইঞ্জিনর সাহায্যরে যোভলি দ্রুত গতিরে বিকাশ হচ্ছে সে বিকাশ ওড়িশার সাধারণ লোকঙ্ক পাখে এবং ভদ্রক বাসীঙ্ক পাখে ঘরে ঘরে পৌঁছু তাপাই আমি বিকাশর ধারা ওড়িশা সারা বলে করেছি। আমি মহিলা সশক্তিকরণ গরিব কল্যাণ কৃষক সশক্তিকরণ এবং যুবক মানঙ্কর নিযুক্তি এবং বিকাশ প্রাথমিকতা দৌছে শিল্পানয়ন সহিত কৃষি সশক্তিকরণ কু বি আমি ধ্যান দৌছে এবং আমি সামগ্রিক ভাবে এক বিকশিত ওড়িশা 2036 আম রাজ্যর অর্থনীতি কু 500 বিলিয়ন ডলার রে পৌঁছেবাকে সরকার লগাতার ভাবে প্রয়াস জারি রাখিছে এবং দেশর প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক রেকর্ডর অধিকারী হলে 4404 দিনর লগাতার লঙ্গেস্ট ইলেক্টেড প্রাইম মিনিস্টার হবার সৌভাগ্য পাইলে আমি সমস্তে জনকল্যাণ জনবিশ্বাস এবং জনভাগিদারীর এ 12 বর্ষ সহিত এ 2 বর্ষকে মিশে সাধারণ জনতাঙ্কর জীবন সহজ সরল সুখদ করিবা পাই প্রয়াস করিবা।
2: ভদ্রক সংস্কৃতি ভবনরে পিএম কিষান উৎসব দিবস পালিত হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশার 34 লক্ষরু অধিক চাষীঙ্কু 693 কোটি টাকা প্রদান করিথিবা বেলে ভদ্রক জিলার 1,69,317 জন চাষীঙ্ক খাতাকু 31,86,00,000 টাকা জমা হইতিবা জিলাপাল ডক্টর দিলীপ রাউতরায় সূচনা দেইছন্তি। বিকাশর ধারা ওড়িশা সারা কার্যক্রম অন্তর্গত রাণীতাল কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাকৃতিক ও জৈবিক কৃষি বিষয়ে জিলাস্তরীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাংসদ অভিমন্যু সেঠি ও জিলাপাল ডক্টর দিলীপ রাউতরায় যোগ দিয়ে কৃষকঙ্ক আয় বৃদ্ধি মৃত্তিকা সুরক্ষা ও পরিবেশ অনুকূল কৃষি উপরে গুরুত্বারোপ করেছিলেন। কেন্দ্র সরকারঙ্ক 12 বর্ষর বিকাশ যাত্রা উপরে ভদ্রকরে পত্র সূচনা কার্যালয় পক্ষরু এক বার্তালাপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সাংসদ অভিমন্যু সেঠি বিধায়ক সীতাংশু শেখর মহাপাত্র ও জিলাপাল ডক্টর দিলীপ রাউতরায় বিভিন্ন উন্নয়নমূলক যোজনা ও 2047 সুদ্ধা বিকশিত ভারত গঠন লক্ষ্য উপরে মত প্রকাশ করেছিলেন। ভদ্রকরে আয়োজিত অন্য এক সাংবাদিক সম্মিলনীরে সাংসদ অভিমন্যু সেঠি ও বিধায়ক সীতাংশু শেখর মহাপাত্র কেন্দ্র সরকারঙ্ক 12 বর্ষ এবং রাজ্য সরকারঙ্ক 2 বর্ষর সফলতা সম্পর্কে আলোকপাত করেছিলে। সেমানে ভদ্রকরে শীঘ্র মেডিকাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পাই শিলান্যাস হব বলে সূচনা দেইথিলে। শীতলষষ্ঠী উপলক্ষে আরড়ি স্থিত বাবা আখণ্ডলমণিঙ্କ পীঠরে শিব বিবাহ উৎসব ধুমধামে পালিত হেউছি। বৈদিক রীতিনীতি অনুসারে হরগৌরীঙ্କ বিবাহ উৎসব সম্পন্ন হইতিবা বেলে হাজার হাজার ভক্তঙ্କ সমাগম হইতিলা। ভদ্রক শহীদ স্মৃতিভবনরে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক সীতাংশু শেখর মহাপাত্র ও জিলাপাল দিলীপ রাউতরায় সূচনা দিয়েছেন জিলার 11,25,000 অধিক হিতাধিকারী মুন্ডপিছা 10 কিলোগ্রাম চাউল মাগণে যোগাই দিয়া যাব। ভদ্রক নেহেরু স্টাডিয়ামর উন্নতিকরণ পাই 23 কোটি

0: তম ইচ্ছা সমান কি যে বলে গীত ন শুনলে মনটা টিকে ভাল লাগুনি,
1: ভাল লাগুনি, চিমরা চিমরা লাগিব,
0: চিমরা বলে
1: বর্ষা পাগিয়া পাগ নাই কি ভাই না, এ গীত টিকে ন বাজিলে চিমরা চিমরা নিদুয়া নিদুয়া লাগিব।
0: হ্যাঁ ভাই আজিকালি কি সব বলে সবুয়াড়ে খালি হল বাঁধিলে মিশা হলিয়া সহিত হল জমকি গলে মিশা চাষী ভাই সহিত আহরি চাষ করুয়া ভাই পুড়িশা জমি সবুলে সাং সাথী দরকার, একুটিয়া রইলে গীত গোটে সাঙ্গ দরকার হলে আমার এই যে বৈঠকরে আমি বিশা চিন্তি রাখিছি আলোচনা গোটে গীত গোটে শুণদেলে চাষী ভাইর কথা গোটে সাঙ্গর কথা গোটে শুনলে আমি জাঁপার যে তা অঞ্চলের কি চাষ করছে ভাই কিন্তু কলা আমি কি করি খালি আমি জন তো জাঁদেলে হব না ভাইর কথা মিশা শুনবার হলে আজ তুমি একা পচার এটা
1: ভাই। প্রথমে আপনার পরিচয়টা আমার চাষী ভাই ভৌণী মানুষ দিয়ে
2: আজ্ঞা, মু মদন মালি, বালিয়াপাল্লিগুড়া, জেলা কোরাপুট, পোস্ট বাণীপুর।
1: আচ্ছা ভাই, আপনার কোন কোন সব চাষ করতে?
2: চাষ পনিপরিবা টিকে খন্ডে অর্ধেক খন্ডে হব, আউ ধান চাষ গোটে তিন একর অধা খন্ডে করা হচ্ছে সেতিকি।
1: আচ্ছা ভাই, আপনার যে চাষ করছেন এসব পাই বলি আপনার চারা আউ যো রহিছি আপনকর বুনিবা পাই বলি বিহন সব কেমতে কোঠু আনুচান্তি?
2: বিহনটা দোকান রু আনা হচ্ছে, আমরো দোকান রু দিগাপুর জয়পুর।
1: হলে আপন কইলে যে আপন পরিবা চাষ করছন্তি আউ ধান চাষ করছন্তি, তো এসব পাই তো পানি র আবশ্যকতা রহিছি, তো জলসেচন পাই কোন সব সুবিধা রহিছি আপন পাখরে?
2: জলসেচন পাই কেনাল পানি হচ্ছে, তারপরে পনিপরিবা বেশি করে টিকে করা হচ্ছে বর্ষার খালি।
1: আচ্ছা,
2: আমার মোটর পানি সুবিধা সিয়ারে হব নাই।
1: হলে ভাই আপন কোন সময় কোন চাষ সব করতে?
2: খরাবেলে কেনাল পানি রে ইয়ারে বাড় চাষ হচ্ছে, মকা জনি বিনস লড়ি এমতি টিকে, আউ বর্ষারে কাকুড়ি জনি এটা যাক লড়ি, এটা যাক মান্ডিয়া টিকি টিক করা হচ্ছে তাইরে।
1: আচ্ছা, হলে আপন খরিফ চাষ আর রবি চাষ দুইটা জায়গা করছেন?
2: আজ্ঞা।
1: হলে ভাই আপন যে চাষ কলা বেলে আপনক পাই বিভিন্ন প্রকার সার পিড়িয়া আউ পোকমরা ঔষধ এসব মধ্যে আবশ্যকতা পড়ুথবো?
2: পড়ুছে।

0: শ্রী প্রধান মানে
1: মহাপ্রভুর আরাধি রাজেশ্বর
0: অম্ব সবার নিত্য ইন্দ্র চন্দ্র সূর্য যম বরুণ কুবের যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর আদি দেবতা মানে হাজর হেউছন্তি না পুণি অম্ভ রাক্ষস বীর মানে গড়র চতুর্দিগ নিবিড় করি জাগ্রতরে জগিছন্তি না
1: চিত্ত মহাপ্রভু হেলে সেই জটাধারী রামচন্দ্র আম্ভ সহিত যুদ্ধ আরম্ভ করিবা পরঠারু লঙ্কা নগরকু কেহি হেলে দেবতা মানে আসুনান্তি মাত্র রাক্ষস বীর মানে গড়র চতুর্দিগ নিবিড়রে জগি বসিছন্তি হে রাজাধীশ্বর
2: মহাপ্রভু রাজাধিরাজেশ্বর
0: রে দ্বারক কাহিঁকি মস্তকরে হস্তকু ন্যস্ত করি বিনয়রে ব্যস্ত হেউছু
2: মহাপ্রভু রাক্ষাস বংশ পূর্ণচন্দ্র বীরবাহু বীরকু রামচন্দ্র সংগ্রামরে বিনাশ করে দেলে হে রাজেশ্বর
0: কি আশ্চর্য কথা কহিলু রে দ্বারক যাহার বীরপণরে তিনি ভুবন থর হর হেউথিলা তাকু সেই জটাধারি রাম যুদ্ধরে বিনাশ কলা আয় রে কপাল আরে মো বীরবাহু মোতে কিপরি একা করি ছাড়ি গলু রে পুত্র

0: আরে পুত্রমণি, এ অসুর মহি রাবণ কু বদ্ধ করি মু তোতে পাতাপুরীর রাজা করাইবি। তু নির্ভয়ের রহিথা, এবে কহ বাপ, মোর প্রভু শ্রীরাম লক্ষ্মণ কেউঠারে অছন্তি?
1: হে তাত, সে অসুর শ্রীরাম লক্ষ্মণকু আনি পথর ঘর ভিতরে বন্দী করে রখিছি। আসন্তা কালি তার ইষ্টদেবীঙ্ক নিকটরে সে সেমানঙ্কু বলি পকাইব।
0: আচ্ছা, এডে সাহস তার! রে কুমরমণি, মু এঠাকু আসিবার প্রঘটন করি দ্বার জগি বসিথা। সে অসুর মোর প্রভু মানঙ্কু কেউঠারে লুচাই রখিছি, মু খোঁজি বাহার করিবি।

0: country. He also mentioned that around 75,000 banking correspondents and over 6,000 post offices were established. Shiv Sena leader and Maharashtra Deputy Chief Minister Eknath Shinde today announced the induction of six Lok Sabha MPs from the Shiv Sena UBT faction into the party. Addressing a press conference in Mumbai, Mr. Shinde welcomed the MPs Sanjay Dina Patil, Sanjay Deshmukh, Sanjay Jadhav, Bhau Saheb Bakachore, Nagesh Patil Ashtikar and Om Prakash Rajanimbalkar into Shiv Sena. Mr. Shinde said, the induction of the six MPs marked the second phase of the movement that began in June 2022 when 40 Shiv Sena MLAs rebelled. He said the uprising was aimed at preserving the ideology of Shiv Sena founder Balasaheb Thackeray and safeguarding the party's Hindutva principles. Indian Railways has approved the deployment of automatic train protection system Kavach on 631 route kilometers of East Coast Railway to enhance safety and operational efficiency. The Railway Ministry said the project covers six important railway sections of East Coast Railway, including Baguapal Budpank, Hardaspur to Paradeep, Khurda Road Balangir, Nopara Gunapur, Lanjigarh Road to Junagarh, and Bobli Salur. The Hajj Committee of India has started inviting applications from prospective pilgrims for Hajj 2027. Releasing the policy, Minority Affairs Minister Kiran Rijiju today said, applications can be submitted online through the Hajj Committee of India portal and the Hajj Suvidha app, making the process more flexible, simple and accessible. India has recorded more than 5 lakh organ donation pledges, reflecting the growing awareness, compassion and collective commitment of citizens towards the life-saving cause of organ and tissue donation. The Ministry of Health and Family Welfare said, this achievement underscores the increasing public recognition of organ donation as a profound act of humanity that offers hope and a second chance at life to patients awaiting transplantation. In shooting, India added 4 more medals at the ISSF Junior World Championship, including a gold medal by teenager Pritam Kendre at Zue in Germany to strengthen its position at the top of the medals tally. India's overall medal tally has now risen to 12, comprising 5 gold, 1 silver and 6 bronze medals. And that is the end of this news bulletin.
1: শুনিলে হিন্দীরে পরে পরে ইংরাজী সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির আকাশবাণী জয়পুর আজ সান্ধ্য অধিবেশন ছাড়া পূর্ব শ্রোতা আগামীকাল প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা দেছু ভক্তিগীতর কার্যক্রম বন্দনা প্রচার করব সকাল 6:05 শিল্পী মানে মহম্মদ সিকন্দর আলাম বন্দিত রয় রামচন্দ্র বেহেরা বীণাপাণী মিশ্র রামহরি দাস এবং সুধা মিশ্র শ্রীরামচরিত মানস শুণবে সকাল 6:25 সকাল 6:35 প্রচার করব আজ অনুচিন্তা আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জোড়ি প্রচার করব সকাল 6:45 এথিরে শুণবে অমনাত্য সম্প্রদায়ের গীত পরিবেষণ করেছেন শিবরাম অমনাত্য এবং সাথী সকাল 7:25 শুণবে বর্ণবিবাহ বর্ণালী ক্রমের মল্লার এতে গাঁ কাহণী শুণবে বিজাপুর গাঁ সম্পর্ক পরে বিশেষ প্রসঙ্গে শুণবে লুগাবুণারে আম অঞ্চলের হস্তশিল্পী মানর অবদান আধুনিক গীতর কার্যক্রম সুরলহরি শুণবে সকাল 8:30 শিল্পী মানে জিতেন্দ্র ঠাকুর এবং কে সাইলীলা সুগম সঙ্গীত শুণবে সকাল 8:45 শিল্পী মানে অভিজিৎ নিবেদিতা কুমার সানু উদিত নারায়ণ এবং সঙ্গীতা হিন্দি চলচ্চিত্রের গীত গীতিধারা প্রচার করব সকাল 9:30 প্রচার করব সাক্ষাৎকার ভিত্তিক কার্যক্রম বনমল্লিকা এতে শুণবে কণ্ঠশিল্পী ফাল্গুন কুমার ভত্রা সাক্ষাৎকার হিন্দি চলচ্চিত্র গীত শুণবে পূর্বাহ্ন 10:05 দিন 12টায় দিন 2:15 সন্ধ্যা 6:10 এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ প্রচার করব পূর্বাহ্ন 10:30 দিন 11টায় শুণবে সূচনা ও মনোরঞ্জনর কার্যক্রম আকাশবাণী লাইভ কন্ধভাষার কার্যক্রম পুনেই লেঞ্জু প্রচার করব দিন 12:30 হিন্দি সুগম